0: এবং অনুসন্ধান উচ্চ শিক্ষাকে অভিন্ন অঙ্গ। হমে এসে অধ্যয়ন এবং অনুসন্ধান পর বল দেনা হোগা যো দেশ ও সমাজকে লিয়ে উপযোগী সিদ্ধ হোগে। দেবী ও সজন, পর্যাবরণ সংরক্ষণ, মহিলা সশক্তিকরণ, বঞ্চিত বর্গক বিকাশ, স্বচ্ছতা, সামাজিক সমরসতা আদি বিষয়ক অধ্যয়ন এবং অনুসন্ধান মে সামিল করলে সে সমাজ লাভান্বিত হতা। সাথী দেশকে বিকাশকে লিয়ে যোজনায় বানানে মে সহায়তা মিলতি। হাম সবকে এসে সোচ ও এসে প্রয়াস হওয়া চাহিয়ে কি মধ্যপ্রদেশ সহিত দেশকে সবই বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞান এবং অনুসন্ধানকে উৎকৃষ্ট সংস্থানকে রূপ মে রাষ্ট্রীয় অন্তরাষ্ট্রীয় স্তর পর প্রসিদ্ধি লাভ করে। প্যারে বিদ্যার্থী, আজ পুরা বিশ্ব তেজি সে বদল রা হয়। আমারি ভাষা, রহন সহন, জীবনশৈলী সব তেজ গতি সে বদল রে। পর হামে এ নেই ভুলনা চাহিয়ে কি হামারে কুছ মূল্য শাশ্বত হে জো হামে সদেব শক্তি প্রদান কর। মেরা মাননা হে কি আপ জেসে যুবাওঁ কো ভারতীয় সংস্কৃতি কে মূল্য আর আদর্শ কো আপনি জীবন কা আধার বানানা চাহিয়ে। সত্য, অহিংসা, করুণা, সেবা আর ইমানদারি জেসে মূল্য হার যুগং কি মূল চেতনা কা হিসা রে। ইন মূল্য কো আপনি জীবন মে আপনা কর আপ কঠিন পরিস্থিতিওঁ কো ভি দ্রুততা সে সামনা কর সকতে হ্যাঁ। এক আদর্শ নাগরিক বন সকতে হ্যাঁ, রাষ্ট্র নির্মাণকে মহত্বপূর্ণ যোগদান দে সকতে। আপ কেবল আপনি পরিবার ইয়া বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধি নেই হে, বল্কি রাষ্ট্র কি আকাঙ্ক্ষাও আর ভবিষ্য কি নির্মাতা হে। আপকে কাঁধো পে দেশ কা ভবিষ্য নির্ভর কর রে। আপকে জ্ঞান, ঊর্জা আর সংকল্প সে হ্যাঁ বিকশিত ভারত কা স্বপ্না সাকার হোগা। মে আপসে আগ্রহ করতে হুঁ কি আপনি শিক্ষা আর প্রতিভা কা উপযোগ কেবল ব্যক্তিগত সফলতা কে লিয়ে নেই, বল্কি সমাজকে ব্যাপক কল্যাণকে লিয়ে হোনা চাই। আপনি আশপাশকে বঞ্চিত আর গ্রামীণ সমুদায়কে সমস্যাওকে সমঝে, উনকি আবশ্যকতাকে অনুরূপ সমাধান বিকশিত করে, উনে সশক্ত বানায় আর বিকাশ কি মুখ্য ধারা সে জোড়নে মে আপনি ভূমিকা নিভায়। আপনি কর্তব্যকে সাথ यहाँ से जाने के बाद आप एक बड़ा ऑफिसर बनेंगे, प्रोफेसर बनेंगे, लेकिन अपना कर्तव्य को अवहेला करके समाज सेवा नहीं कर्तव्य के साथ समाज सेवा दोनों काम को निभाना पड़ेगा। मुझे लगता है वो सामर्थ्य आप में है, वो जोश आप में है, देश के लिए काम करना आपका कर्तव्य में है, आपका শরীর মে হপকা ধমনি মে। আজ দেশ ডিজিটাল প্রৌদ্যোগিকী, স্টার্টআপ, হরিত ঊর্জা, আন্তরিক অনুসন্ধান ও আধুনিক অবসংরচনাকে ক্ষেত্র মে নই ঊর্জায় প্রাপ্ত কর রে। ইন অবসর কা লাভ উঠায়েঙ্গে, নবাচার কিজিয়ে, শোধ কিজিয়ে আর বৈশ্বিক স্তর পর আপনি পেহচান বানায়। পরন্তু ইস প্রগতি কে সাথ পর্যাবরণকে প্রতি আপনি জিম্মেদারি ভি নিভানা হে। জল, জঙ্গল আর জমিন কা সংরক্ষণ, স্বচ্ছ ঊর্জা কা উপযোগ, জৈব বিবিধতা কে রক্ষা তথা সতত বিকাশ কে লিয়ে প্রতিবদ্ধতা আপনি জীবনযাত্রা কা অভিন্ন হিসা হোনা চাই। আজ জিস গরমি, জিস তরহ কে বৃষ্টি বহুল, অনাবৃষ্টি কে হাম ঝেল রহে হ্যাঁ, উসকা কারণ পর্যাবরণ শায়দ এতনা সুরক্ষিত নেই। মুঝে বিশ্বাস হে কি আপ সব যুবা আপনে কর্তব্য ও জমিদারিও কা সমঝ কর জীবন মে আগে বড়েঙ্গে আর আপনি সংস্থান, ক্ষেত্র আর দেশ কা নাম রোশন করেন। মে আপ সবকে উজ্জ্বল ভবিষ্যৎ কি কামনা কর। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।
1: রাষ্ট্রগীত কে লিয়ে কৃপয়া সবই আপনে আপনে স্থান পর খড়ে হোনে কা কষ্ট করেঙ্গে।